বেলদার, উল্লাহ আসমা বেলদার, সরাইকেলা পাড়াপুর দেশাউলি গ্রাম পাড়াপুর সে পাহাড়পুর সে শিবম শিবাজি মুন্ডি সুরুমানি মুন্ডি হীরামণি মুন্ডি হিমান্তি মুন্ডি ডোবরো মুন্ডি সাজন মুন্ডি সিদ্ধেশ্বর মুন্ডি পাড়াপুর শিবাজি ডোবরো মুকেশ কুশল মুন্ডি জানুম সিং মুন্ডি সিদ্ধি বোস সোনাবাবু সোনা FM শিবা মুন্ডি তুলিটোলা চাইবাসা সে পুষ্পা দেবী মদন ঠাকুর রোহিত ঠাকুর সঙ্গীতা দেবী লাডো হরি খুশি কুমারী রিয়া কুমারী অর্পিতা কুমারী আমজোড়া পোখরিয়া মালুকা সে শিবা গোপ প্রেম গোপ প্যারি বহনে সঙ্গীতা গোপ লিপি গোপ দীপালী গোপ আমলাটোলা চাইবাসা সে গোরখ প্রসাদ গুপ্তা ফুলবন্তি গুপ্তা অভিষেক গুপ্তা ও সোনু শিবাজি চৌক রাজিম ছত্তিশগড় সে অনিল কুমার রঞ্জুলতা আদিত্য ও ক্রিস শ্রীবাস্তব অমরপুর পেন্ডা ছত্তিশগড় সে দীপক কুমার রোশন কুমার বংশীলাল রেখা দেবী শ্বেতা দেবী দিশা ও লবি শ্রীবাস্তব বড়া বাম্বো সে নাইডু মহতো উষা মহতো প্রিয়া মহতো ডলি মহতো তরুণ মহতো এবং সমস্ত পরিবারকে সদস্য ধমতরি ছত্তিশগড় সে সন্তোষ কুমার ধ্রুবংশী সরোজ ধ্রুবংশী মাস্টার শানু ধ্রুবংশী ভাটপাড়া ছত্তিশগড় সে সোহন যোশী বিষ্ণু সাহু অঙ্কিতা অমৃতা যোশী লোকেশ যোশী আপ সভি শোনা চাহতে হ্যাঁ ফিল্ম কোহরা কা ইয়ে নগমা আওয়াজে হ্যাঁ লতা মঙ্গেশকর কী।